0: আসিয়ামুচ্ছি ভাগাবাই সানি, আসিয়ামুচ্ছি ভাগাবাই সানি, তিচ্ছা জলমাচ্ছি ঝালি কানি।
1: বরাবর মোরো পায়
0: কুড়পা।